রাজত্ব কে গেছেন। বেমৌসুমী বর্ষা সঙ্গে খসে পৈরোকা কারণ মধ্য পাহাড়ি লোকমার্গ পূর্ণ রূপমা অবরুদ্ধ ভয় লমজুঙ্ মধ্য নেপাল নগরপালিকা দশ বিমরে ভঞ্জিয়াং স্থিত সড়ক খণ্ডমা আজ বিহান মাথিবাট পৈরো খস্তা যাতায়াত সেবা ঠপ্প ভয় হো। নেপাল প্রহরীকা কেন্দ্রীয় প্রহরী প্রবক্তা এবং প্রহরী নায়ক মহানিরীক্ষক ডিআইজি অবিনারায়ণ কাফলে পৈরোকা কারণ সড়কমা সওয়ারী সাধন চলন নসকে জানকারী দেন। হামিসঙ্গ খবর অজ বাকি নেপালী রেডিও নেটওয়ার্ক সুন্দর।